0: তুলি আনমা। খরাটিয়া চাষর লাগি একর পিছা 8-10 কেজি বিহন আর বর্ষা দিনিয়ার লাগি 4-6 কেজি বিহন দরকার হেসি। বেণী বিহন লগাবার আগনু বিহন বিশোধন করবারটা কেবে বি আমি নাই ভুলমা। খরাটিয়া চাষর লাগি মঞ্জি লগাবার আগনু 12 ঘন্টা তক পানে বুতরেই করে রখমা। তেনকে যাই গায়ে মুত গুটে ভাগ আর পান 5 ভাগ করি করি সেথি বিহন বুনবার আগনু অধা ঘন্টা বাকি তাকে পকাই দিথিমা। এমতি নেই করি করি পঞ্চগব্য নেবি বিশোধন করলে চলবা। সরু সরু ডুহরি করি করি ভেণী মঞ্জি লগালে জলদি গজা হেসি। মঞ্জি লগালা বেলকে গছকে গছ ফুটেক লেখা আর ধাড়িকে ধাড়ি 1.5 ফুট লেখা ছড়া ছড়ানে লগামা। যেন কিসম মনে খেনা জেখনা বেশি মেলাসন সেমনকে ধাড়িকে ধাড়ি 2 ফুট লেখা আর হাইব্রিড কিসম হইলে 2.5 ফুট লেখা ছড়া ছড়ানে লগামা। সবু বছর লগাতার খত দৌলে ভেণী গছ ভল করে বড়িথিসি। একর পিছা 10 টন সরলা গোবর খত, 100 কেজি লিম পেরুয়া আর 40 কেজি মুফুলি পেরুয়া দেবার কথা। ইতার সনে একর পিছা 1 কেজি লেখা আজোস্পিরিলম আর ফসফো ব্যাকটেরিয়া জৈব সার হিসাবনে ব্যবহার করমা। গছ মানে 20 দিনের হিগলে প্রথম থর ঝারঝুরা সফা করদেমা আর পচকে 25 দিন লেখা ছাড়ি ছাড়ি করে 3-4 থর পরা ঝার বাছি বুছা দেমা। খরাদিনে মঞ্জি গজা হি করে পরকুত পতর ভারলা বেলকে আর বর্ষা দিনে পতর মেললা বেলকে জমির বতর দেখি করে পায়ন দেবার ব্যবস্থা করমা। খরাদিনে এটাকে ছাড়ি করে 4-5 দিনকে থরেক লেখা দেমা। বর্ষা দিনে বর্ষা পানকে দেখি করে পান ক্যান দেমা। যদি 40 ডিগ্রি নু অতকা তপত হেলা বেলে লগাতার টিকে টিকে করে পান বহলাবাকে পড়বা। ভেণী গছে পান দেলা বেলকে গুটে কথা মনে রখমা যে মাইট ওল্ড রহলা ভলিয়া একা পান দেমা আর ঠিয়া পান কেবে বি নেই রখমা। ভেণী চাষর লাগি নালিনে পান বহলালে বঢ়িয়া। ফুল ফুটলা বেলকে আর ফল বড়লা বেলকে জমিনে পানর অভাব নেই হবার কথা। এ ভেণী ফসল লাগি বুন্দা জলসেচন উপেনে পান নেই দেবার কথা। এবে আমি জানমা এই ভেণী গছে ধরুবার কেতরা কীরা বিষেনে কারণ আর ফলবিন্দা কীরা জহ করে ভেণীকে ধরতিসি। এই কীরা মাছি বাগি দিশতিসি ইমনে 30-40 দিন তক বঞ্চিথিসন। এটার মুড় আর দেহিটা বাদামি আর ধূপ দিশুথিসি। এটার অণ্ডা মানে গোল আর লমা ফিকা বাইগণী রঙর দিশন। এই কীরা মানে গছর সন্ধি ফল ফুল আর ডালর টিপি মনকে অণ্ডা দিথিসন। ফলবিন্দা কীরা কড়ি ফুল আর ফলকে কণা করি করি তার ভিতরকে সমি করি ফল ভিতর সবুটাকে খাইদিসি। এই কীরাকে কমাবার লাগি আমি খরাদিনে জমিকে গড়িয়া করে চষি দেমা। অদা হলদি আর মরিচকে গুণ করি করি পান সনে গুলি করিবি। এ উপরে স্প্রে কলে এই কীরা মনক লাই বঢ়িয়া কাম দেসি। এবে যেন সবু কথা আমি জানলু এসবু কথাকে হেজি করি ভেণী চাষ করলে রাসায়নিক সার আর ওষকষা মনকর ব্যবহার ধীরে ধীরে কমে পারমা।
1: শুনিলি চাষের কথা আকাশবাণী ভবানীপাটনা ধারাবাহিক নাটক বিরাড়ি উপদ্রব শুণন্তু এর নবম ভাগ রচনা প্রফুল্ল কুমার রথ প্রযোজনা গুণনিধি ছোটরায়।

শ্রোতা বন্ধু, আজি হেউচি আন্তর্জাতীয় জৈব বিবিধতা দিবস। 2000 মসিহারে সংযুক্ত রাষ্ট্র মহাসভা 22 মে কু আন্তরাষ্ট্রীয় জৈব বিবিধতা দিবস রূপে ঘোষণা করেছিলা। এর অর্থ পৃথিবীতে থিবা সমস্ত জীব উদ্ভিদ পশু পক্ষী কীটপতঙ্গ সরীসৃপ সূক্ষ্ম জীব সহিত প্রকৃতি সহিত সন্তুলন রক্ষা করিবা, পারিস্থিতিক সন্তুলন রক্ষা নিমন্তে সচেতনতা সৃষ্টি করিবা উদ্দেশ্যে এই দিবসটি পালন করা যায়। আজি হেউচি রাজা রামমোহন রায়ঙ্ক জন্মজয়ন্তী। 1752 মসিহা বঙ্গর রাধানগর ঠারে জন্মগ্রহণ করেছিলেন রাজা রামমোহন রায়। ভারতীয় পুনর্জাগরণের অগ্রদূত এবং আধুনিক ভারতের জনক বলে বিবেচনা করা যায় তাঙ্কু। ভারতীয় সমাজের ব্যাপিথিবা কুরীতি যেপরি সতীপ্রথা বাল্য বিবাহ এবং জাতিপ্রথা বা অস্পৃশ্যতার বিরোধে ঐতিহাসিক সংঘর্ষ করেছিলেন সে বহুভাষী বিদ্বান লে সংস্কৃত ফার্সি।

আরবি, ইংরাজি, হিন্দি, গ্রিক এবং হিব্রু আদি ভাষার গভীর জ্ঞানর অধিকারী থিলে। এক ঈশ্বরবাদকু প্রচার করা যাই এবং ভারতীয় সমাজে কুরীতিনীতি, মূর্তি পূজা এবং কর্মকাণ্ডর বিরোধ নিমন্তে 1828 ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে। সম্বাদ কৌমুদী নামক বঙ্গালী পত্রিকা স্থাপনা করে। মিরাত উল আখবার পার্সি ভাষার পত্রিকাগুলি সম্পাদন করে। মোগল সম্রাট আকবর দ্বিতীয় তাঙ্কু রাজার উপাধি প্রদান করিথিলা।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এথর গীতিকারঙ্ক অন্য এক রচনাকু কণ্ঠ দিয়েছেন যোগীন্দ্র মহাপাত্র।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তিয়ারি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শ্রোতাবন্ধু, আপনার গীতটি সুগম সঙ্গীত শুণুচার আকাশবাণী ভবানীপাটন কেন্দ্র। এথর শুণন্তু বিষ্ণু সাউঙ্ক গীত রচনা কণ্ঠ দিয়েছেন লক্ষ্মীনারায়ণ বেহেরা।

0: Akashvani at 90.
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতিলা, রাইট? হলে এ পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস। এথেরো শুনন্তু
3: এক আধুনিক গীত, শিল্পী হেলে নমিতা সাহু, গীতিকার কিশোর চন্দ্র নন্দ।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଏଥର ଶୁଣନ୍ତୁ ଫକୀରମୋହନ ପଟ୍ଟନାୟକଙ୍କ କଣ୍ଠରେ ଏକ ସମ୍ବଲପୁରୀ ଗୀତ। ଗୀତିକାର ହେଲେ ଅଟଳ ବିହାରୀ ପଣ୍ଡା।

শ্রোতা বন্ধু, আজির কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে চলন্তু জানি নেবা আজি দিনর বিশেষত্ব সম্পর্কে কিছু সংক্ষিপ্তরে বিবরণী।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শুনন্তু, গ্রীষ্ম প্রবাহ ও অংশুঘাতরু সুরক্ষা পাই কেতেক সূচনা। টাণ খরারে বাহারকু যাআন্তু নাহি, হালুকা ফিকা ঢিলা সুতালুগা ব্যবহার করন্তু, ঘরে পরদা টানন্তু, রাত্রে ঝরকা খোলা রখন্তু, যেতে সম্ভব থন্ডা পানিরে গাধান্তু, শোষ নথিলে মধ্য প্রচুর থন্ডা পানি পিয়ন্তু, ওআরএস পাউডার কিংবা ঘরে উপলব্ধ পানীয় যথা লসি, ঘোল দহি, তোরাণি, লেম্বু পানি প্রচুর পরিমাণে পিয়ন্তু, গরিষ্ঠ খাদ্য খাঁন্তু নাহিঁ, চা কফি মাদক দ্রব্য ও কার্বনযুক্ত থন্ডা পানীয় ব্যবহার করন্তু নাহিঁ। যদি বাহারকু যিবাকু পড়ে সাথে কলা চশমা, জুতা, চপল ও ধলা ছতা বা টোপি ব্যবহার করন্তু, সঙ্গে পানি বোতল নেওয়াকু ভুলন্তু নাহিঁ। ভীষণ খরারে বিশেষ করে দিন 12টার দিন 3টা পর্যন্ত শারীরিক পরিশ্রম করন্তু নাহিঁ। বাহারে কাম করুথিলে ছতা বা টোপি ব্যবহার করিবা সহ ওদা গামুছারে মুন্ড বেককু ঘোড়াই রাখন্তু। বন্ধ গাড়ি ভিতরে ছোট পিলাঙ্কু ছাড়ি আসন্তু নাহিঁ।

আরতি কথাচিত্রর পরবর্তী গীতটি। কণ্ঠশিল্পী হলে আশা ভোসলে। সুরেন্দ্র বিদ্যাধরঙ্ক রচনাকে সঙ্গীতরে সজাইছন্তি বাসুদেব রথ। গীতটি পাই হাতি খোঁজ কেসিঙ্গা জেলা কলাহাণ্ডি অনুরোধকারী শ্রোতা হলে জরা সিং বাগ।

অক্ষয় তৃতীয়া কথাচিত্রর পরবর্তী গীতটি কণ্ঠশিল্পী এলে নির্মলা মিশ্র, গীতরচনা শিবব্রত দাস, সঙ্গীত নির্দেশনা রাখাল মহান্তি। গীতটি পাই মেদিনীপুর ভবানীপাটনা জেলা কলাহাঁড়ি অনুরোধ করে শ্রোতা হলে ভুবন রাউত।

শাস্ত্রীয় সঙ্গীতের ক্রমে প্রচার করছো শাস্ত্রীয় গায়ন। শিল্পী হলে ওস্তাদ ইউনুস হুসেন খান। শিল্পী পরিবেশন করেছেন রাগ বেহাগড়া, বিলম্বিত এক তালে